0: ଶିକ୍ଷା ହିଁ ସଫଳତାର ଚାବିକାଠି, ଉନ୍ନତିର ପରିଚୟ ଦିଏ। ଶିକ୍ଷା ବିନା ବର୍ତ୍ତମାନର ସମାଜରେ ଚଳିବା ନିହାତି ଅସୁବିଧା। ତେଣୁ ଗଦବା ଭାଇ ଭଉଣୀମାନେ ପେଟ ପାଇଁ ରୋଜଗାର କଲେ ମଧ୍ୟ ଶିକ୍ଷା ଦିଗରେ ଆଗଭର ହେଲେଣି। ନିଜ ପିଲାମାନଙ୍କୁ ବିଦ୍ୟାଳୟକୁ ପଠାଇବା ସହିତ ନିଜେ ମଧ୍ୟ ଅକ୍ଷର ଶିଖିବା ପାଇଁ ପ୍ରତିଜ୍ଞା କରନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ସେମାନେ ଗାଉଥିବା ସାକ୍ଷରତା ସମ୍ପର୍କୀୟ ଗୀତ ଶୁଣିବା। ପରିବେଷଣ କରିଛନ୍ତି କୋରାପୁଟ ଜିଲ୍ଲାର ଲନ୍ତାପୁଟ ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ କାଙ୍ଗ୍ରାପଡ଼ା ଗାଁର ବଡ଼ବିର୍ଷା ସିସା ଏବଂ ସାଥୀମାନେ।
1: পাঠ পড়ে গুলা জ্ঞানী গেল
2: সতুরে পাই লাই লাই রে সতুরে লাই লাই রে
1: সাক্ষরতা মাস্টর আয়া পিঙ্গি দুতু সাক্ষরতা মাস্টর আয়া পিঙ্গি দুতু
2: সবুদিনে দুসু ডাকুরা দেব সদা কালে দুসু ইয়াকুরা দেব
1: নন্দাই কুনি গুন্ডাম ইয়া নন্দাই কুনি গুন্ডাম ইয়া না রে বালানে
2: দয়েন বাবু ইয়া নাই লাই মা সম দরেন দনি ইয়া নাই ইডা মা রো
1: পাট পরে গুনা বুদিরি পিলং মা কি দিরি নে পাট পরে গুনা গিয়ান রি পিলং দিরি তুনে
2: দয়েন বাবা ইয়া নাই ফাটু পরে ইয়া না দয়েন দনি ইয়া নাই কি তু জিগারে
1: না সকরতা জি তু
2: ପାଠ
1: ପରେ ଆରିଗୁନା ବୁଦିଆ ମିଳିଲା
2: ତୁରେ ବା

থিব কঁসা গিনা সে কিরিয়া করতেল যা আউ কঁসা গিনাকে টাড়ু ধরি দেবা যে মু যদি দশরা বিনা যদি সুরা জায়গায় মু বয়েল আসে তবে কঁসা ভুলিয়া ফাটি যিমি বলি ফাটি এতকে বন্ধ করে দিয়া যা এতকে নবমী দিন ফাস্ট বয়েল পাটনেশ্বরী তাহাকে আনি করি এতকে পাঠে পড়কে দিয়া যাব আসন্তা বর্ষ ঝাড় বয়েল আনি সাইলে তারপরে

0: ইচ্ছেবারে।
1: পরবর্তী শিল্পী বাবুল সুপ্রিয়, গীত রচনা বিজয় মল্ল, সঙ্গীত প্রেমানন্দ।

0: চাষী ভাই ও ভৌণী মানঙ্ক পাইঁ জরুরী সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহি, সার কলাবজারিকু রোকন্তু, মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহি। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
1: হিন্দী চলচ্চিত্রর গীত শুনুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু। কার্যক্রমর পরবর্তী গীতটি শুনিবা হেড স্টোরি থ্রি চলচ্চিত্ররু, শিল্পী আরমান মল্লিক এবং নীতি মোহন। গীত রচনা রশ্মি বিরাক, সঙ্গীত নির্দেশনা আমাল মল্লিক।

0: আধার কার্ড সার্টিফিকেট ইনকম আনাগামি রেসিডেন্ট ক্যাস্ট আগামি দিকতে দরকার সিলাম বাপা মান আধার কার্ড আদিকতে
1: আদখানি গ্রাম বিকাশ লিঙ্গান নাম তো কেন ভাই গ্রাম বিকাশ গেল বংশ বংশ আমি বিকাশ গেল বিন্দে এতে নামে পাঁচজনজি ভবিষ্যৎ তো
0: বগিচা কাম স্কুল আনা ফুল বগিচা আনা কেন পরিবার নিজে আগু তাই না এঙ্গাল গুতব অঙ্গা টাইম সারম পকাইতব এঙ্গাল ডান তিতব অঙ্গা জিনিস এঙ্গাল গুতব
1: গ্রাম বিকাশ গাল গ্রাম গালে গরজা বিকাশ আজ গালি নাংনা তেরিল বগিচা না বারা কৃষি আচ্ছা

0: ᱛᱮᱱᱮ ᱛᱮᱱᱮ ᱠᱟᱛᱟᱵᱚᱭ ᱟᱫᱤᱵᱟᱥᱤ ᱨᱮᱭᱟ ᱫᱮ ᱞᱟᱜᱟᱜ ᱠᱟᱱ ᱛᱮ ᱥᱚᱨᱟᱡᱽ ᱨᱮ ᱠᱚᱫᱮ
1: ᱦᱟᱸ ᱛᱟᱠᱚ ᱟᱲᱠᱚ ᱥᱚᱨᱟᱯ
0: ᱥᱚᱨᱟᱯ ᱥᱚᱨᱟᱯ ᱛᱮᱱᱮ ᱥᱚᱨᱟ ᱠᱤᱝ ᱫᱟ ᱠᱤᱝ ᱛᱚ ᱥᱮ ᱡᱟᱡᱟᱝ ᱛᱟᱯᱚ
1: ᱚ ᱦᱟᱸ
0: ᱡᱮᱛᱟ ᱵᱮᱜᱟ ᱠᱟᱛᱟ ᱛᱮ
1: ᱛᱟᱜᱟᱞ ᱫᱟᱱ ᱥᱟᱛ ᱴᱟ ᱥᱞᱮᱞᱟ ᱱᱟ ᱴᱟ ᱰᱤ ᱱᱟ ᱛᱩᱢ ᱫᱮᱛᱮ ᱯᱚᱥᱡᱮᱱ ᱡᱤ ᱛᱟᱜᱟᱞ ᱫᱟᱱ ᱚᱱᱞᱤ ᱨᱚᱵᱟᱨ ᱟᱱ ᱛᱩᱢ ᱫᱮᱛᱮ
0: ᱟ ᱠᱟᱛᱟ ᱰᱤ ᱨᱟ
1: ᱜᱟᱝ ᱰᱤ ᱱᱮ ᱱᱤᱡᱟ
0: ᱟ ᱰᱤ ᱨᱟ ᱛᱮ
1: ᱨᱚᱵᱟᱨ ᱛᱮ
0: ᱭᱟᱭᱤ ᱟᱢᱵᱤ ᱛᱮᱱᱮ ᱛᱤᱢ ᱯᱚᱥᱤ
1: ᱦᱟᱸ
0: ᱱᱚᱵᱚᱡᱮ ᱧᱟᱝ ᱫᱮ
1: ᱱᱟᱢᱤ ᱞᱟᱝ ᱵᱟᱨᱪᱮ ᱜᱟᱥᱟᱱ ᱞᱟᱱ
0: ᱛᱤᱢ ᱯᱚᱥᱤ ᱟᱢᱵᱤ ᱠᱚᱪᱤᱝ ᱟᱛᱤᱞᱮ ᱱᱟᱣᱟ ᱢᱤᱱᱩᱢ ᱞᱮ ᱛᱤᱢ ᱯᱚᱥᱤ ᱱᱚᱵᱚᱡᱮ ᱧᱟᱝ ᱫᱮ
1: 15 ᱡᱚᱱ ᱫᱮᱭ ᱛᱤᱞᱩ ᱛᱮᱛᱨᱩ 10 ᱡᱚᱱ ᱧᱟᱝ
0: ᱚ 15 ᱡᱚᱱ ᱞᱤᱝ ᱟᱢᱵᱤ ᱠᱚᱪᱤᱝ ᱟᱛᱤᱞᱮ ᱫᱮ ᱟᱡᱟ ᱧᱟᱝ ᱞᱮ ᱡᱤ
1: ᱦᱟᱸ
0: ᱫᱤᱧ ᱯᱚᱥᱤ ᱯᱚᱠᱷᱟᱱᱤ 15 ᱡᱚᱱ ᱟᱯᱚᱥᱤ ᱡᱤ ᱢᱟᱞᱮ ᱱᱚᱵᱚᱫᱮ ᱯᱟᱭ ᱯᱟᱞᱚᱜᱮ ভবিষ্যত আসলে আমি আবাবাই গালে সনুম আবাবাই মাপুরা লাইক আমি আঞ্জাক পাঁচজি আওয়াজ যাবে কেন আসলে আমি পাশে না ভবিষ্যৎ আমি ঘটন আমি গালে ফামতে ঘটন গালে ফামতে বেটে যাঙ্গা থেকে আবই চিত্র আবই কন্ডেই গামছি বম আমেল বেটে নামি এসে তো চিত্র কারণ জি আবই কন্ডেই গামছি জি লাভম বাদ পমলে পমলে আবই
1: আবই
0: বম আমেল চড় মূর্তি আমি চড় যা এতিলে আবই পাশেই ভবিষ্যৎ আমি ঘটনা মেতে আপম তো মাসে মাসে সেন্ত কহিপুর স্টাফ আজ্ঞান জি ম্যাডাম জি পারেন স্টাফ মাসে মাসে সেন্তা জি দিয়ে সময় নষ্ট আমলে কিনে আকাশবাণী জয়পুর রেডিও কেন্দ্র সময় তিনলে মাসে সিনতম এনে বার আমি যে ইত্যাই হ্যাঁ এনে আবির রেবা বার আমি কিনে ডিল বুধবার গুরুবার তাম্বান বারটা অর্ধে গেলেন বারটা তিরিশে গেল রেডিও মাধ্যমে প্রচার মেতাই হ্যাঁ সাধ্যাতে আমি যদি আন্ডাঙ্গে তাম্বান বুধবার লক্ষ্মীবার গুরুবার বারটা অধিলে রেডিও আন্ডাঙ্গা কিন্তু সরনা প্রোগ্রাম আমি আয়গলামতে সময় সময় ইজ রেন বার আইডল লেন মানে প্রোগ্রাম বি কত অনুসার মানে প্রসার মে তাই মা মা সেই কিনি সালুম লেনি টাইম তি বারেন সময় তি মেম্বার রূপনি আমার রূপ মা লিম সে ইলিম তাম লিম তাম
2: সরুন কলম জি নমকিনি ইয়াই বজন বের না আন্নিং লবে আনি গ্রাম বিকাশ কমপুর লিঙ্গেন তেতে বারান্তুক্তে কতে অঞ্চল আইরিয়া আগর যাং আপসিজি দরে সিনাইতে আবতা ইংতে কোনটা সিনজাক আপসিজি তে নাংতিনজি কেন স্কুল নিয়ে নিলেন আলাম আলাম পাশেজি নবোদয় আদর্শ কেন্দ্র বিদ্যালয় তুম তেতে নাংতজি মাসে মাসে সিহিতে বেকান যাই বোঝানা ডং এরিয়া যাকে আপসি উরং আরং তে অস্ট্রেলিয়ান ডকান্ড কলে নিয়ে নাংতে যাও কেন যাই বোঝানা বেরনা আন্ডাং লবি এতেলে মানে ডিলপালি বুধবারাং গুরুবার দিনা তাম্বাং বারটা অদিলিঙ্গান কেন রেডিও প্রোগ্রাম লেন বেনা রায়না সরানা বেনা সরানা রায়না সরান জি ইতিন ইতিন আনগলন জিকেন জাকাই পেন মলেন প্রোগ্রাম লেন বুধবার গুরুবার দিনা আবান্ডাং তত্ত্বে সময় সময় ইতিন জকি আবেনা আন্ডাং বেনে মালে মধ্যে চিঠি মাধ্যমে আইডল লেন দেন মুম্বাবি নিয়াঙ্গান দেলে আবান্ডাং তত্ত্বে এতেলে অরণা বারা খুশি না বার দেয় ইতি দেলে নিয়াঙ্গান জি এতেলে নামি যোজনা জাকেন ডাকু কেনজাকাই যোজনা আবেন জাহলে আমবেন আই না তারি কলেন মলে এক্সেলেন প্ল্যান হিসাব রে মলে আমবে ডং আবান্ডাং আসবতেবে মলে মধ্যে প্রোগ্রাম নে আন্ডাং নে রাখাম রাখা বেরনা আমি আন্ডাং আতুপতে এতিলে আমি রাজাংতে নে আগালামতে আডালুতে মা নম্বর বেড়তে সময়তে তেসল আরাং নবা মা লিম সিতিবে
3: শুনিলে সৌরভাষার কার্যক্রম তারবা আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনমানে বর্তমান কার্যক্রম শুনুছন্তি প্রচার করুছু কেতোটি ভক্তি গীত প্রথমে শিল্পী সুধা মিশ্র কণ্ঠরে।

0: কুকলি শুকা কি চিংড়ি কি আর কাই
1: তুনজা শুকা সেটা আকা নিকো ব্যাপার হেসি মতে আর কাইটা মুসা নিকো না লাগে
0: জবর সেটা কাইসে রেট কাই কি
1: হ্যাঁ এবর নি 3000 হেলাবে
0: তোকে জবর দাবু আর সেটা কি নি আমি তো কুকলি শুকা করে করে ব্যাপার
1: করি আর লাবে তুই একা কইবার রে লাবে আর
0: এল তোর মার কাটা ভিতর কাইটা শুনাও কি কেন দিলে
1: গীত গড়ে শুনু তা কাই
0: গীত শুনু আর গীত দহাসে
1: আলে আলে

0: बापा जबरदिन की भेट गाठ हेलु नी काय काय धंधा मन करलुस नी कोनि मके खाली आगा से सुक्सी बेपार किया
1: नाय सुक्सी बोले बे देखनी हमर गांव लगे हमर गोटे जुब संग आछे
0: आले
1: बन सुरक्षा योजना कमिटी को लाछे एले गोसमन लगाइलिन सिमन एले सरकार मिसा गोसमन अबगा देला नि जे सेंती जार गोर फाटा आछे ताके देखि से देला नि गोसपत्र मन बुझिस
0: सेंती की नो जना बोले
1: এবে যার একর জমি আছে কি কাটা বলে গোটে কাগজ লিখি করে দেবার আছে তাকে দেলে সে বনসুরগা অধিকার সে দেখলার পড়ছে তাকে গোটে আবগা গোটে দশটা গছ কি কোটিটা গছ তাকে দিছি তার পড়ছে জোনটা আমি গেনবার আছে কি লাগাইবার আছে বলে গোটে গছ পিছা দশ টাকা দিকে আমি গেনবার আছে আমাকে লাগাইবার আছে
0: ভুল করে তুই আগা নিকো করে আমার ভাই বোন কে বুঝাই দেবুস কি কাকা কইলু আছে
1: নকলে নই মাফরু আমার রামচন্দ্র নেফাক বাবু তাকে বিড়াই আছি কাই
0: শুন দেও নি কাইটা মন সে কইসি
1: শুনু
2: আলে বাবু জোয়ার লাগা বাবু
3: জোয়ার জোয়ার
2: তোমার পরিচয় কোনে দিয়া বাবু
3: মুই এলি রামচন্দ্র নেপাক রেঞ্জর রিটায়ার্ড এলি আছি
2: তুমি তো কাইছে জঙ্গল রাজা কাই জঙ্গল রাজা যদি গছ দেখলে সিটি সমান কাই কাই গছ মনে হচ্ছে তুমি কই দিই পারে বাস আমার জঙ্গলের ভিতরে তো কত রকমের গছ আছে বাবু কাই কাই গছ মনে আছে বাবু
3: আমার শাল গছ আছে ট্যাঙ্ক গছ আছে ডিমরি গছ আছে গোমারি গছ আছে তোমার আরি আর বেশি বেশি গছ মানে আছে জলনি কাঠ গছ আর উড়াই গছ আছে কোড়ে প্রকার গছ রয়েছে কোড়ে বাইশ প্রকার গছ রয়েছে আমার তানে ফল গছ আছে ডিমরি গছ আছে
2: ডিমরি গছ মিশা সারা কেনটা লগাইবার বাবু
3: ডিমরি গছটাকে মঞ্জিটা নো আমি গছ করি করি তাকে লগাইবার আছে গছ করি জরি মুনা লাগে গছ করি উসবে তাকে তাকে গুলে ছ মাস বড়াইবু বড়াই করি তাকে ছ মাস নাই আজিকালি সেটা দেড় বর্ষ হলানি জরি মুনা তাকে মঞ্জি পুরাই করি তাকে দেড় বর্ষ পানি দেই বড় করি আমার নার্সারি তানে রাখবু দেড় বর্ষ পরে সেটাকে নিয়ে গিয়ে জঙ্গল তানে লগাই
2: আরি গুন্টা আছে আমার টেক গছ আরি সে আকাশি গছ চাকুন্ডা গছ
3: টেক গছ বলে আমার কাঠ কাছে বলে কবাট দুয়ার আমার দুয়ার বন্ধ করবার কাছে সেটা মোটা বড় বড় গছ সেটা টেক হয়েছি শাল হয়েছি গম্বারি হয়েছি শিশু হয়েছি হাই গছ মানে দুই মিটার অর্ধেরে গোটে গছ দুই মিটার অর্ধেকে গোটে গছ বড়টা বড় গছ লাগবে তারপরে দুই মিটার অর্ধরে গোটে শান গছ জালনি কাঠ গছ লাগছে তার দুই মিটার অর্ধরে গোটে ফল গছ লাগছে ফল গছরে তোমার আমার বালিয়া লাগছে তোমার আম লাগছে পণস লাগছে ডিমরি লাগছে বেল লাগছে এটা মানে সেটা লাগছে আর জালনি কাঠ লগে আকাশিয়া লাগছে চাকুন্ডা

0: ਕਰਨ ਹੈ ਜੀ ਮੈਡਮ, ਕੁਕੜਾ ਬਿਲਕੁਲ ਗ੍ਰੋਥ ਵੀ ਸਾਥ ਨਾ ਨੋ ਸੇ ਬੜੋ ਮੈਡਮ ਦਿਲ ਖਾਦੀ ਦਿਲ ਨਾ ਮੈਡਮ ਤੀਸ ਦਿਨ ਕੇ ਪੜੀ ਗਲਾਨੀ ਮੈਡਮ ਖਾਦੀ ਜਦ ਢਿਲਾ ਕਰ ਦਿਲ ਨਾ ਕਿ ਪਾਣੀ ਟਿਕੇ ਢਿਲਾ ਕਰ ਦਿਲ ਮੈਡਮ ବିଲକୁଲ ନ ସେ ବଡ଼
1: ବୋଲେ ନିଜର ପିଲାକେ ଯେମିତି ଯତ୍ନ କରଲୁନି ସେଇଟା ସେମିତି ଯତ୍ନ କରବାର ଅଛି
0: ମ୍ୟାଡମ୍, ସେମିତି ଯତ୍ନ କଲେ ଆକା ମ୍ୟାଡମ୍ ଆମେ ଦୁଇ ପଇସା ପାଇବାର ଅଛି, ସେମିତି ଯଦି ଯତ୍ନ ନ କଲେ ନାଇଁକି ମ୍ୟାଡମ୍ ଆମର ମୂଲ କେ ମିଶା ଆସେ ନା ଖାଦି ଡାବୁ ମିଶା ନବାର ମ୍ୟାଡମ୍।
1: ହେଲେ ବାବୁ ଏବେ ଯେ ତମେ କୁକୁଡ଼ା ଚାଷ କଲାନି କେତେ ହାର ପରେ ସେ ଋଣ ଆନି କରି ଚାଷ କଲାସ ବାବୁ।

0: আমি দুই পয়সা পাই পারছি,
1: সেটি
0: যদি যতন না করে নাকি ম্যাডাম, আমার মূল গেমিসা আছে না, খাটি ডাবু মিশা না পারে ম্যাডাম।
1: হলে হলে হলে বাবু, এবে যেন তুমি কুকুড়া চাষ করলানি, কেতে হার পরে সে ঋণ আনি করি চাষ করলাস বাবু?
0: ফার্স্ট তো ম্যাডাম আমি সানটা গোটে বাবু মন কেন্তি গোটে তিন বর্ষ চারি বর্ষ না কেতে বর্ষ আগে গোটে সেতে এবে কিম বডলা, আগে ন বডিলা ম্যাডাম, সেতেবেলে সতুরি পাঁচ রহিলা, সেতেবেলে আনি করি গোটে পাঁচশ স্কোয়ার ফুট গোটে পাঁচশো স্কোয়ার ফুট করিলু ম্যাডাম, সেটা না জানলা বেলে, সেটা বেলে জানলা পরে এবে বোটটা কিমাইলা, বোটটা বোটটা গড় দেলা বাবু মিশা কি ডাবু মিশা বুড়াইলা ম্যাডাম। এমনি কুকুড়া চাষ জানলু ম্যাডাম, কুকুড়া কোনটা কেমতি কলে কাটা আছি, এবে কুকুড়া চাষ করি চিকেন দোকান করলি ম্যাডাম, এমনি করে
1: নাই। এবে মুই কইবা কথা বলে, কেতে পড়া ঋণ আনলা আর কেতে পড়া লাভ মিললা আর কেতে দিন হেলানি, হাইটা মুই পাচারি।
0: ও হো, লাভ বলে আগে 35000 দরা ম্যাডাম, কম রেলা বলে 35000 রেলা ম্যাডাম, এবে ঋণ এবে বডলাকে লোকে 60 লাগা দিলা নি ম্যাডাম এবে।
1: হ্যাঁ, এলে কেতে আর পড়া তুমি আনলাস?
0: আমি আনলু ম্যাডাম, গড়ে দুইটা আনলু ম্যাডাম।
1: দুই হার পরে আনলাস?
0: দুই হার আনলু, আর আনলা পরে এবে নিজে নিজে মিশা করলু ম্যাডাম।
1: হ্যাঁ, হেলে কেতে পড়া লাভ হেলা? তুমি যেতকি ডাবু সরকার থানু লোন আনি করে ঋণ সুজলা পছে তোমকে কেতে পড়া লাভ মিললা
0: ম্যাডাম?
1: কেতে পড়া এবে তোমার লগে কুকুড়া আছো?
0: লাখে 60 আনিলু ম্যাডাম।
1: হ্যাঁ,
0: লাখে 60 আনিলু, আর দুই হার পাকাই লাগে 40000 করে মিললাম ম্যাডাম।
1: আলে আলে, বলে ভোল আছে বলবা কথা নাই কি?
0: ও ম্যাডাম, ভোল আছে, সুজি সারলো লাখে 60 সুজলা পছে, আর আমাকে 40000 রেলা ম্যাডাম।
1: আলে আলে আলে আলে, হলে কুকুড়া চাষ করলে বড্ডে নিক বললাস নি তুমি?
0: নাই বলছে ম্যাডাম, কুকুড়া চাষ করলে বলা খাওয়া তা খাইবা পিবা পিলা মালকে বে, তুমি কইলাস ম্যাডাম সেন্দি পিলা মালকে যতন করলে কিন্তু কি সেন্দি যতন করলে নাকি ম্যাডাম? খাইবা রয়েছি, আরে সেন্দি যতন না করলে ফাই নয় ম্যাডাম।
1: সত্যি আগা তুমি কইলা পরা সত কথা আগা, যে আমি জন জিনিস মিশা করবা ভল মন দেই করে কাম করলে আমকে ডাবু মিলছি আগা, নাই কি
0: মিলছি আগা ম্যাডাম?
1: আরে সঙ্গে সঙ্গে করে দিই করি নাই, এবে একা মিলি যাও বলে না হয়েছে?
0: সেটা নয় ম্যাডাম, এবে একা মিলো এবে একা কাটাও বলি কলে নয় ম্যাডাম, জাগি রাখি করে সমান তাকে পিলা টকি কেস সেমতি আমি পালন করলো নি, সেমতি পালন করলে
1: হলে বাবু তোমার সঙ্গে কথা বড্ডে নিমান লাগলা, আজের কাজে ধন্যবাদ, রেলিনি জোয়ার জোয়ার আপা বড্ডে নিক করে কইলা সত্যি কি নাই? হলে তাকে গীত শুনাই দিলে তার মন মুসা সর্দা হয়েছে সত্যি কি নাই? শুনতে

0: বাবু সমান সারদা শিখাই
1: নাই বডে নিমান কাতা মন আমি গীত মানে শুনাইলু কাতা মন ভেটঘাট মূষা ঝিকি করে শুনাইলু বেল মূষা হেলানি আর গোটে দিন তোমার সাথে ভেটঘাট হেউ তা ভাই ভনী মন আজের কাজে রেলুনি।

এতোলোচনী কার্যক্রম রিলে করলো আকাশবাণী দিল্লির। আকাশবাণী জয়পুর শুনন্ত কেতটি ওড়িশি ছান্দ এবং চম্পু। প্রথমে শুনন্ত ওড়িশি, শিল্পী হলে মোহাম্মদ সিকন্দর আলম।

0: কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে পকেট চিরা কুড়ে
1: কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে পকেট চিরা কুড়ে।